সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুৱা। আজি মঙলবার, 1433 ভাস্করাব্দর, জেঠ মাহর আজি 11 দিন, 2026 খ্রিস্টাব্দর আজি 26 মে। পঞ্জিকাৰ পৰা পোৱা তথ্য অনুসৰি শুক্লপক্ষৰ 10ম তিথি। আজি সূৰ্যোদয় হৈছিল পুৱা 4:36:10 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় বিয়লি 6:02:40।

পরিচালক ভবেন দাসর মা গোপাল বরঠাকুরের শেষ উপহার আর জাহ্নু বরুয়ার কণিকার রামধেনু ছবি কেখনতো ব্যবহার করা হয়েছিল পুলক বেনার্জির কণ্ঠ। তেও গীত গা আন এখন জনপ্রিয় ছবি আছিল পোনাকন। কমল গগৈর চুটি গল্প জয় জয়ন্তীর অবলম্বনত পরিচালক আব্দুল মজিদে নির্মাণ করা পোনাকন সিনেমার সঙ্গীত পরিচালক আছিল কুমার রঞ্জন। সেই ছবিখনের নগেন বরাই রচনা করা এই গীতটিত পুলক বেনার্জিয়ে কণ্ঠদান করেছিল।

সন্ধিয়া 6:10 কৃষি জগত অনুষ্ঠানত রেশম কৃষির বাণিজ্যিক সম্ভাবনা এই সম্পর্কে এটি আলোচনাত ভাগ লব ডক্টর মানসী পরি হাজরিকা আহমেদ আর ডক্টর নির্মালী বরাই। প্রযোজনা উৎপল বরাৰ।

জীবন সুরভি অনুষ্ঠানটি শুনিলে আগবঢ়ালে সীমান্ত বার্মাই। এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু। এতিয়া নিবেদন করা হৈছে রাষ্ট্রীয় শৈক্ষিক গবেষণা আৰু প্ৰশিক্ষণ পৰিষদৰ দ্বাৰা প্ৰযোজিত অনুষ্ঠান উমংগ।

0: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তোর কথা তো কি
1: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
0: তার মানে
1: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
0: কি হয়
1: হেৰ নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোৱা মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারী হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয় পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মহর খুঁটি
0: মানে
1: তোর কারণে সকলো বিনামূলীয় আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই
0: তেতিয়া হলে ফুটনি মরাটো তোর এক্তিয়ার
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপড়া গুৱাহাটী
3: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু শ্ৰোতাসকলে আধুনিক গীত শুনি আছে প্ৰাৰ্থনা চৌধুৰীৰ কণ্ঠত শিল্পীৰ কণ্ঠত শ্ৰোতাসকলক এইবাৰ শুনাবলৈ লোৱা গীতটিৰ কথা নিত্যা দত্তৰ

শ্রোতাসকলে, আজির অর্ধসাক্ষ অনুষ্ঠানত শুনি আছে দলীৰ ঘোষৰ কণ্ঠৰ কেইটিমান অসমীয়া আধুনিক গীত।

গীতালী অনুষ্ঠান এবার শুনাব তেজাব বুলছবির গীত শিল্পী অনুরাধা পড়াল, অমিত কুমার আর সঙ্গীসকলের কণ্ঠত।

0: आए निखार।
1: इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
2: গীতালি অনুষ্ঠান দেবে শুনা বলছো করণ অর্জুন বোলছবির গীত, শিল্পী মোহাম্মদ আজিজ, সান্না সরগম, সুরেশ ওয়াদিকর আর সঙ্গীসকলের কণ্ঠত।

0: निखार। इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
1: হিন্দি বলছে বে গীতা অনুষ্ঠানটা এবার শুনাব লৈছো। হিনা বলছবি আন এটি গীত, শিল্পী লতা মঙ্গেশকর আর সঙ্গীসকলৰ কণ্ঠত।

0: जाए निखार।
1: इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
2: হিন্দি বোলছবি গীত অনুষ্ঠানের শেষর শুনবল লৈছো। হেনা বোলছবির গীত শিল্পী লতা মঙ্গেশকর, সুরেশ ওয়াদেকর, মোহাম্মদ সাইজ, সতীশ আর সঙ্গীসকল কণ্ঠত।